এরপরে নিশি যাপনটা একটি অ্যাক্সিডেন্টের ফলে, মানে একদম সিরিয়াস অ্যাক্সিডেন্ট নয়, কিন্তু ওই অ্যাক্সিডেন্ট টাইপেরই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু অদ্ভুত নিশি যাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে ঘটেছে। তো এর মধ্যে এই ঘটনাটাও থাকবে। একবার একটি শো করতে গিয়েছিলাম একটু দূরে, তো বাড়ি ফেরার পথে হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়, এবং গাড়িটি খারাপ হয়ে যাওয়ার দরুন যেটা হয় সেটা হচ্ছে যে পুরো রাতটা ওই রাস্তায় গাড়িতে কাটাতে হয়েছিল। বিশ্বাস করুন, আমি আর কয়েকজন মিউজিশিয়ান এবং তার সঙ্গে অগুন্তি মশার দল, এত মশা যে কোত্থেকে পৃথিবীতে আসে কে জানে। কিন্তু সেদিন বুঝেছিলাম যে সত্যি মশাটাও খুব একটা কম পাওয়ারফুল নয়, ভাগ্যিস ম্যালেরিয়া কিংবা ওই টাইপের কিছু হয়ে যায়নি। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই অদ্ভুত অদ্ভুত নিশি যাপনের কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করতে থাকবো, কিন্তু সবই শেয়ার করবো একটা

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এরপরের গল্পটা আমার এক বন্ধুর, তবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু নিশি যাপনের কথা। তো যে কথা বলছিলাম যে এবার যে ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করব, তার উদ্যোক্তাও ছিল আমার এক বন্ধু আর ভিকটিমও ছিল আমার সেই বন্ধু। গল্পটা হচ্ছে যে আমার সেই বন্ধু এবং তার কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিল একটি কবরখানায় গিয়ে রাত কাটাবে। যেরকম ভাবা সেরকম কাজ তারা করেও ছিল ব্যাপারটা। কিন্তু ঘটনাটা যেটা হয়েছিল যে তারপরে সকালে উঠে সে নাকি ডিসকভার করে তার গোটা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, এবং তারপরে গোটা সাত দিন অর্থাৎ একটি গোটা সপ্তাহ তার ধূম জ্বর ছিল। সত্যি বলতে কি, এই টোটাল ঘটনার সাক্ষী আমি নই, আমি আরেকজনের মুখে শুনেছি। কিন্তু একটা ব্যাপার বুঝেছিলাম যে সব বিষয় নিয়ে না ইয়ারকি মারতে নেই, জানেন তো, ফাজলামির একটা লিমিট থাকা দরকার। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই নিশি যাপন নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরপরের যে গল্পটি বলবো বা ঘটনাটি বলবো সেটি হচ্ছে একটি ইন্ডাকশন ক্লাসের ঘটনা, ইন্ডাকশন সেশনের ঘটনা। এটাও আমার এক বন্ধুর ঘটনা। সেটা হচ্ছে যে আমার বন্ধু একটি আইটি কোম্পানিতে কাজ পেয়েছিল এবং আইটির সেই ভাইটি যখন প্রথম কোম্পানিতে জয়েন করতে যাচ্ছে সেই সময় ইন্ডাকশনে একটি লোককে ডেকে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এই লোকটি নাকি 72 দিন বাড়ি যায়নি, 72 দিন নাকি অফিসেই ছিল। এখন আমার প্রশ্ন এবং আমার বন্ধুরও ওই একদম সেম প্রশ্নটা ছিল যে বাড়ির লোকজন ওই 73 দিনের মাথায় ওই লোকটিকে ঢুকতে দিয়েছিল বাড়িতে, কে জানে। সিরিয়াসলি আই হ্যাভ ডাউট, আর আমার বন্ধুরও সেই ডাউটটা ছিল আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইন্টারন্যাশনাল স্লিপ ওভার ডে দিনে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু অদ্ভুত নিশি যাপনের কথা, যেগুলো কিনা বাড়ির বাইরে কাটানো রাত এবং সেই রাতগুলোকে ঘিরে অজস্র ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডা শুরু হয়েছে, যেখানে অবশ্যই আমরা ছোটবেলার কথা বলবো, কিছুটা নস্টালজিক আবার ফিলও করব এবং তার মাঝখানে মাঝখানে গানও শুনবো। তাই বেশি কথা না বলে এক কাপ চাই চুমুক দিতে দিতে আড্ডার দিকে এগোনো যাক এবং সাথে রাখছি বেশ কিছু ভালো ভালো গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আজকে এমন একটা কথা বলবো বা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সাথে, আমাদের ছোটবেলার সাথে ভীষণভাবে জড়িয়ে, সেটা হচ্ছে গরমের ছুটি। আমরা সবাই ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, স্কুল কলেজে পড়তাম, এই গরমের ছুটির ওপর কিন্তু একটা আশা ছিল এবং ভালোবাসাও ছিল। প্রচণ্ড গরমের পর যে কয়েকটা দিন ছুটি থাকতো, সেই দিনগুলো ঘুরতে যেতাম, নিজের কোনো একটা জায়গা ঠিক করা হতো ঘুরতে যাওয়ার জন্য বাবা মার সাথে, পরিবারের সাথে, বা বাড়িতে বসে ওই সব মজা নেওয়া হতো যেগুলো স্কুলে যাওয়াকালীন হতো না। আর সেই গরমের ছুটি নিয়ে আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

தாய் தாரரா அன்புனகி அலகுல பெடையனி গাছ থেকে টুক

radiobangladesh.com এ এই যে গরমের ছুটি নিয়ে কথা বলছি এবং প্রচন্ড গরমের মধ্যে যখন ছুটিটা পড়তো আর সেই সময় বাড়িতে কিরকম ফিলিংস হতো। স্কুলে তো যেতাম না, কিন্তু স্কুলে প্রচন্ড পরিমাণে হোমওয়ার্ক আসতো, ভালো লাগতো না, তখন রাগ হতো যে এই তো কয়েকটা দিন ছুটি তার মধ্যেও পড়াশোনা। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝেছি যে একটা পড়াশোনার সাথে থাকা বা প্র্যাকটিসে থাকা কতটা ইম্পর্টেন্ট, এবং সেই কারণের জন্যই গরমের ছুটিগুলোতেও আমরা পাতার পর পাতা হ্যান্ড রাইটিং করছিলাম, তারপরে অঙ্ক করতাম, ইংলিশ পড়তে হতো, আরও অনেক কিছু, ড্রয়িংয়ের সময় ড্রয়িং, নাচের সময় নাচ, গানের সময় গান, আরও কত কিছু। গরমের ছুটি নিয়ে আমার অনেক গল্প আছে, অনেক কিছু বলার আছে, নিশ্চয়ই আপনারও আছে, অবশ্যই আপনাকেও শোনাতে হবে আমাকে কিছু গল্প। এবং একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি, আর শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্ধ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে গরমের ছুটি নিয়ে কথা হচ্ছে। আর আপনি কি জানেন, গরমের ছুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করেছিলেন? হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু যারা যারা জানেন না, আমার খুদে বন্ধুদেরকে একটুখানি বলে দিই। যখন প্রচণ্ড পরিমাণে গরম হতো সেই সময়, এবং যেহেতু ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ এবং মেদিনীপুরে তিনি জন্মেছেন, আর নারী শিক্ষার জন্য অনেক কিছু করেছেন, স্কুল কলেজে অনেক কিছু করেছেন, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন দেখলেন যে প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। ঠিক সেইরকমভাবে তারা গরমের সাথে মানিয়ে নিয়ে গিয়ে পড়াশোনাটা ঠিক করে করতে পারছেন। তখন তিনি আবেদন করেন এই গ্রীষ্মকালীন ছুটির জন্য, যেমনটা বিদেশে হয়, মানে বিদেশে হতো, তো সেই ছুটি মঞ্জুর করা হয়। এবং তারপর থেকেই গরমের ছুটি কিন্তু আসে বাংলায় তথা ভারতবর্ষে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়ার আড্ডা। আর অবশ্যই আজকে গরমের ছুটি নিয়ে কথা বলছি, গরমের ছুটির শেষ দিনটা নিয়ে একটু কথা বলা যাক, কারণ গরমের ছুটি শেষ দিনের পরই ছুটি শেষ, মন খারাপ, কীরকম যেন একটা অদ্ভুত মন খারাপ, আবার হালকা হালকা আনন্দও থাকতো, কারণ স্কুলে যাবো সেই বন্ধুদের সাথে দেখা হবে। এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সে এর মানেটা অনেকটা বড় হওয়ার পর বুঝতে পেরেছি। স্কুলে যেতে তখন ভালো লাগতো না, আবার বড় হয়ে স্কুলটাকেই ছাড়তে ইচ্ছা করতো না। তো এই বয়সের ফারাক তো সবার জীবনে হয়ে থাকে, এবং গরমের ছুটি নিয়ে আমার কিছু গল্প আপনার সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনারও কিছু গল্প থাকবে যেটা আমি শুনবো, এবং তার জন্য ফলো করতে হবে www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com, আর আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ গল্পের দিন, হ্যাঁ আজকে গল্প বলার দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মেদি দত্ত। আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে গল্পে গল্পে, আর তার মাঝে মাঝে গান। শুরু হচ্ছে নাটক নয়, গল্প। হিং টিং ছট, পর্ব এক। হঠাৎ অনুত্তমার মনে হলো ও নেই, মানে থেকেও নেই, অর্থাৎ আক্ষরিক অর্থে ভ্যানিশ, মানে যাকে সহজভাবে বলা যায় ম্যাজিক। নিশিত যদি শোনে ভীষণ পিছনে লাগবে, কিংবা রেগে মেগে বলবে সাইকিয়াট্রিস্ট দেখাও। দূর তাতে কি, যে যা ভাবছে ভাবুক, ও চাই তাই করবে, ক্ষতি কি? মহারাজি তো বলেনি শরীরের মন আছে সুন্দরী, শুধু একটি কাল্টিভেশনের দরকার। অনুত্তমা বিয়ের আগে চাকরি করতো, এখন ভ্যাত ভ্যাতে হাউসওয়াইফ, কি আর করবে বেচারি। বিয়ের পরের বছরেই মেয়ে বছর তিনেক পেরোতো না পেরোতেই তার স্কুল টিউশন, তাছাড়া বরের অফিসের ইনক্রিমেন্ট, কাজের চাপ, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি রোজ নামচা, এসব হিচিবিচি সামলাতে সামলাতেই একেবারে নাজেহাল অবস্থা। কখন আর নিজের কথা ভাববে? উষাদি ওদের পড়শি, তাই আসে অনুত্তমাকে কখনো কখনো ড্যাব ডেবিয়ে দেখতে দেখতে বলে ওঠে, হ্যাঁ হাতে নেল পালিশ নেই, চোখের কলায় কালি আর শুকনো মুখ, এইসব নিয়ে তুই রাতে বরের পাশে শুতে যাস তো কি? মেয়েরা কি যন্ত্র যে সকলের চাহিদা অনুযায়ী শরীর মন সব দিক নিপুণভাবে বজায় রাখবে? ভদ্রমহিলা যদিও এসব নারীবাদীটা দিয়ে যুক্তি শুনিয়েও বিলকুল পিছু হটতে চায় না, বলে তাহলে যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদ বাক্যটার ফালতু প্রচলন হতো না? ঢং বুড়ি হলে কি হবে, এখনো যেন রসে টৈটম্বুর সে, মনে মনে ভাবে আর ভীষণ বিরক্ত হয় অনুত্তমা। উফ, কি কক্ষণেই যে নিশীত এখানে ফ্ল্যাট নিয়েছিল, এসব নাক কলানে মহিলাদের পাল্লায় পড়তে হতো না। অনু, কি হয়েছে তোমার, কি ভাবছ? নিশীত হঠাৎ এসে এমন জোরে পিঠে হাত রাখল যে হাতে ধরা চায়ের কাপ থেকে ডিশে চা কিছুটা চলকে পড়ল। করো কি, আজকাল কি হতো ভাবো বলো তো অনু। আরে এক ব্যাপার নিয়ে এত ভাবলে তো শরীর খারাপ হয়ে যাবে, সমস্যাটা কি? আমি তো আছি ডিয়ার। জানি তুমি আজ টিফিনে ভাত নিয়ে যাবে না রুটি, কথা ঘোরাচ্ছ? তুমি আমি আর তিতলি, এছাড়া এই সংসারে আর কেউ নেই যে তোমার গিন্নিপনার ওপরে ছড়ি ঘোরাবে। তাহলে তাহলে কি কি? এই প্রশ্নের উত্তর নেই অনুত্তমার, কিন্তু আছে কিছু তো আছেই যেটা ভীষণভাবে মিসিং, কোথাও যেন একটা সূক্ষ্ম অভাব বোধ। অনুত্তমার মনে আছে ও যখন ছোট্টটি ছিল, ওর ঠাকুমা দিনরাত্রির ঠাকুর ঘরে গোপালের সামনে বসে বসে নাম জপ করতেন, তখনও দাদু মেছে, উনি আবার একটু বাম মনোভাবাপন্ন ছিলেন, তো একেবারেই এসব ভক্তি ভক্তি গদগদে ভাবকে দু চোখকে সহ্য করতে পারতেন না। তার মতে এসব নাকি ভরমবাজি, তবু দিদা দিনরাত ঠাকুর ডাকতেন, কেন কে জানে, হয়তো ওর মধ্যে দাদুর বা সংসারের দিক থেকে হয়তো কোনো অতৃপ্তি কাজ করত, ঠিক যেমন অনুত্তমার। এখন শুনবো আমরা কয়েকটা গান, তারপর ফিরে এসে পর্ব দুই এবং তিন পরপর আমরা শুনবো আজকের এই গান মুসাফিরের আড্ডায়। শুনছেন রেডিও বাংলাদেশ .com-এ গল্প বলা দিন। হিং টিং ছট, লিখেছেন সুস্মেলি দত্ত। এখন গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হিং টিং ছট গল্প নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, লিখেছেন সুস্মিলি দত্ত। পর্ব দুই। বেটি, তুই চিন্তা করিস না, শরীর মানে মায়া, আর এই মায়ার বাঁধন হলো জগৎ সংসার। এসব ছেড়ে এখন বরং মুক্তির কথা ভাব। মুক্তি মানে? তাহলে আমার সাজানো সংসারে কি হবে? মেয়ে, স্বামী, দূর বোকা, সব থেকেও না থাকার মতো থাকবি। বাকাল মাছ হয়ে থাকতে হবে, ঠাকুর রামকৃষ্ণ তো তাই বলে গেছেন। বেটি বেটি মুখে বলছেন বটে, কিন্তু চোখ দুটো কোথায় যেন আটকে আছে। বুকের ওপর অযথা হাত উঠে এলো অনুত্তমার। হ্যাঁ, অযথাই বটে, এমন সাধু পুরুষের সামনে এসব নোংরা চিন্তা মাথাতেও আনতে নেই, এতে পাপ হয়। ঔষধি, এবারে চলো, নিশীথের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর একটু বস না, ও তো আটটার মধ্যে ফেরে না। না মানে যেতেও তো টাইম লাগবে, কোথায় উত্তরপাড়া আর কোথায় বালিগঞ্জ। কিন্তু প্রসাদ, বাবার কত দেরি? ওসব চিন্তা করিস না উষামা, আমার বেটি বলে কথা, আমি স্বপ্নের মাধ্যমে ওকে নিজের হাতে খাইয়ে আসব। কিরে বেটি, বাবার হাতে প্রসাদ খাবি তো? মুখটা আবেগে চকচক করে উঠল অনুত্তমার। সত্যি, ইনি সাধু পুরুষই বটে, বেশ ফ্লেক্সিবল, তবে কথায় আর কাজে মিল খুঁজে পেলে হয়। পেয়েছিল অনুত্তমা, সেদিন রাতে শুয়ে কিছুতেই ঘুম আসছিল না, হঠাৎ কি যেন মাথার পিছনে। এ কি, আপনি? স্বপ্ন নাকি বাস্তব? মহারাজ যে অনুত্তমাকে কিছু কথা বলার সুযোগ না দিয়ে আলতো হাতে পায়েস খাইয়ে দিলেন। কে তৃপ্তি! এক বুক আরাম নিয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিল অনুত্তমা। পরের দিন, ভাগ্যিস রবিবার ছিল, না হলে কি যে হতো, উঠেছে সেই সকাল দশটার পর। সেই থেকে অনুত্তমার কাছে মহারাজজি প্রায় ঈশ্বরের মতো। পর্ব তিন। নিশীথ অফিস টুরে গেছে, সেই সুযোগে অনুত্তমা সেদিন বেশ কিছুটা সময় কাটালো আশ্রমে। উষাদি সন্ধ্যের আগেই এসে গেছিল, তেতলি ওর মামার বাড়িতে, তাই অনুত্তমার বাড়িতে ফেরার বিশেষ কোনো পিছুটান ছিল না। এই নিয়ে এই এক বছরের মধ্যে সর্বসাকুল্যে 7 দিন হলো। প্রতিবারই যেন নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কারের আনন্দ। বাড়ি ফিরে কি যেন একটা অদ্ভুত ভালো লাগায় মন ভরে যেত। উষাদি এমনি মানুষ হিসেবে ভীষণ ন্যাগিং, কিন্তু অনুত্তমার জন্য এই একটা খুব ভালো কাজ করেছে। আলাপ করানোর পর থেকে মহারাজ্যের সান্নিধ্য পাওয়াটা যেন এখন নেশায় বেয়ে বসেছে। সেদিন মা বিস্তর ভয় দেখানো অনুত্তমাকে মহারাজ্যি নাকি তান্ত্রিক, সেইটা নিয়ে হয়তো অনুত্তমা বারে বারে, দুধ বাবা এসব গ্যাঁড়াকুড়ি কথা কি আর বিশ্বাসযোগ্য হবেও বা? তবে এটাও ভেবেছে অনুত্তমা, তাও বাস্তবে সত্যি হলেও হলেও কোনোদিন বাবাকে ছাড়বে না, দরকার হলে পায়ে পড়ে যাবে। এবারে অন্তত দীক্ষা দাও। দীক্ষা তোকে দেব যে আমার সঙ্গে মিশে যাবে, মাটির মতো, একেবারে শরীরের মধ্যে। আমি তো চাই, তাই চাই বাবা, তোমার আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না, এক আত্মা দুই দেহ। সেই শুনে মহারাজি কি হাসি, খুব রাগ হলো লোকটার উপর। কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না সে। সঙ্গে থাকুন, ফিরে আসবো পর্ব 4 এবং 5 নিয়ে। শুনতে থাকুন হিং টিং ছট, লিখেছেন সুস্মিলি দত্ত। এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নাইন ডট কম শুনছেন, আর আজকে গল্পের আড্ডা শুনছেন গান মুসাফিরের সঙ্গে আছি আমি সৌভিক, আর গল্প হিংটিং চট, লিখেছেন সুস্মিলি দত্ত। আমরা যাচ্ছি 4 নম্বর পর্বে। আজ বাবাকে সে কিছুতেই ছাড়বে না, নয় দীক্ষা দেবে, নাহলে এখানেই ওই পদ্মের মতো পা দুটো ছুঁয়ে হাজার হাজার বছর সবরির প্রতীক্ষায় বসে থাকবে। মাম্মা, বাবি কোথায় গেছে? কি ভাবছ বলো না। জানি না। যাও, বিরক্ত করো না, অন্য ঘরে গিয়ে খেলা করো। না, আমি তোমার সঙ্গে
1: মতেই মতেই
0: যা, তো বেবিকে নিয়ে নিচে বাগানে বেরিয়ে নিয়ে এত। শুধু আজ বলে নয়, এ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিশীত অফিসে বেরিয়ে গেলেই সেই যে অনুত্তমা কালে হাত দিয়ে আকাশপাতাল ভাবতে বসে, আর কোনো দিকেই খেয়াল থাকে না। আজও তার ব্যতিক্রম নয়। মা, তোকে কিন্তু গালে হাত দিয়ে বসলে দারুণ লাগে, শ্রী রাধিকার মতো। মা, লোকটা ভণ্ড নাকি? ও কি বোঝে না অনুত্তমা মনে মনে কি চায়? উষাদি আজকাল আর অনুত্তমার সঙ্গে আশ্রমে বিশেষ যায় না, অনুত্তমাও চায় না ভদ্রমহিলা সবসময় ওর সঙ্গে গিয়ে ওদের দুজনের শান্তি ভঙ্গ করে, তাই ও ওখানে একলাই যায়। ঘর বন্ধ করে দুই গুরু শিষ্য ফিসফিসিয়ে অনর্গল গল্প করে, কিন্তু তবুও কেন যে জানে না কোথাও যেন দূরত্ব, কিনেই কিনেই ভাব। নিশীতের পদোন্নতি হওয়ার সংসারে একটা আলতো সাচ্ছল্য এসেছে, ও টুরে যাওয়ার হিড়িকও বেড়েছে। তবে গেলে আর একা একা বোধ হয় না অনুত্তমার। পর্ব 5, কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে আজই। ও কাকে চায়? কাকে? মহারাজ, তুমি আমাকে সেদিন স্বপ্নের মধ্যে জড়িয়ে ধরেছিলে, বিশ্বাস করো তোমার মতো পুরুষই আমি আজীবন খুঁজছি কিন্তু পাইনি। মাত্র কয়েকদিন তারপরে যখন তুমি সেরে বাড়ি ফিরে আসবে, তখন দেখো আমরা নতুন করে জীবন শুরু করব। প্লিজ আমাকে ভুল বুঝে না, কিন্তু আমি তো পাগল নই। আমি জানি আসলে তুমি আমাকে দূরে সরিয়ে ফেলবার জন্য ইচ্ছে করি না, বিশ্বাস করো ডার্লিং, বিশ্বাস করো তোমার ভালো হবে, তুমি সুস্থ হয়ে যাবে ভেবেই তো কিন্তু এই দুনিয়াতে কেউ কারোর কথা শোনে না, বোঝেও না। অনুত্তমার কথাও কেউ বুঝতে চায়নি। অনুত্তমা মনে মনে নিজেকে বোঝায় আসলেই নিশীথেরও একটা সুস্থ মানুষ হিসেবে স্বাধীন চাওয়া পাওয়ার অধিকার আছে, তেমনি মহারাজ্যেরও। সেদিন 3 বছরের ফুটফুটে তিতলির সামনে দিয়ে ওই হুমদো মতন ফ্যাটফ্যাটে শাড়ি পরা মেয়ে দুটো যখন অনুত্তমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে ওই তিলক পরা কপালটা নজরে এলো। ওই তো চওড়া নমস্পুক পুরুষ ঠোঁট, বুদ্ধিদীপ্ত সৌম চাওনি। এই তো তুমি, দেখো আমার বর নিশীত কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও মহারাজি। কিন্তু কে কার কথা শুনে? দূর থেকে শুধু অনুত্তমার কণ্ঠস্বরটা পাখির ডানা ঝাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। তারপর সঙ্গে থাকুন, এখন গান শুনবো, তারপর ফিরে এসে আবারও বাকি পড়বো।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম পর্ব পাঁচের শেষ অংশ, আর আরও কিছু। দূর থেকে শুধু অনুপ তোমার কণ্ঠস্বরটা পাখির ডানা ছাপটানো সুরে প্রতিধ্বনিত হতে হতে যেন আকাশে বাতাসে মিলিয়ে গেল। কেউ বলল, অনুপ তোমাকে অ্যাসাইলামে দেওয়া পরিবারের পক্ষে কিন্তু অমানবিকতার একটা লক্ষণ। কেউ বলল, উচিত শিক্ষা। কেউ বলল, তন্ত্রের ফল। কেউ বলল, দুর্ভাগ্য। মহারাজজি মুখে কিছু না বললেও আজকাল বেশ নিশ্চিত বোধ করেন। যাক, আপদ বিদে হলো, কি আর করা। তবে মেয়েটা বড় বোকা যে এত সহজেই ফেঁসে যাবে সেটা চিন্তারও অতীত ছিল। যাকে আর কিছু হোক না হোক, ভেলকি দেখিয়ে দু চারটে হিরে সোনা পকেটস্থ হলো, এটাই যা লাভের লাভ। পর্ব ৬। নিশীথ ব্যাংকের কাগজপত্র টাকা করি আর লকার থেকে অনুপ তোমার নামটা সরিয়ে নিয়েছে। বাবা, পাগলের নামে এসব আর রাখে? তিতলির ভবিষ্যৎ আছে তো, আর নিশীথের ফিউচার, এসব নিয়ে কে ভাববে? বাড়ি থেকে বলেছে অনুপ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ওর বাপের বাড়ির অনেক সম্পত্তি, তিনকুলে মা ছাড়া বিশেষ কেউ নেই। সেটাও তো এক কথায় ছাড়া, মানে মূর্খামির লক্ষণ। দেখা যাক, সঙ্গে থাকুন, ফিরে আসবো শেষ পর্ব নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। হিং টিং ছট, লিখেছেন সুস্মিতা।

তো শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ কান মুসাফিরে চলছে গল্পের সময়, গল্প বলা একটা দিন, আর সেই গল্পতে সুস্মিতা দত্তের একটা গল্প নিয়ে আড্ডা চলছে, হিংটিং ছট, একটা অন্যরকম গল্প, যে গল্পের শেষ পর্ব এবার শুরু হবে। কিন্তু তার আগে বলি, আজকের এই আড্ডা কেমন লাগলো অবশ্যই আমাকে 4745039657122 এই শো শেষের পর জানাতে ভুলবেন না। এবার হিংটিং ছটের শেষ পর্ব 7। সারাদিন একা ঘরে বসে থাকে অনুত্তমা। প্রথম প্রথম বাড়ির কথা, মহারাজ্যের কথা খুব মনে পড়ত, এখন আর এসব ভাবনাতেও আসে না। ও শুধু দিনরাত ভাবে ওর কথা, সে যে ডাক্তারটা, অল্প দাঁড়ি, মাথায় ঘন কোকড়ানো চুল, রিমনেস চশমার ফাঁক দিয়ে উঁকি মারা গভীর দুটো চোখওয়ালা দেহারা মানুষটার কথা, যে তাকালে, কথা বললে, হাঁটলে চললে বুকের ভেতরটা কেমন যেন রিন রিন করে। এর আগেও কি এমন অনুভূতি হয়েছিল কাউকে দেখে? হবেও বা, লোকে বলে ডাক্তার বাবু, বাবু আবার কি, ওই তো অতটুকু একখানা ছেলে, 30 বছরও হয়নি বোধ হয়। আচ্ছা, অনুত্তমা থেকে কত বছরে ছোট একবার জিজ্ঞেস করতে হবে। মনে মনে এই কথাটাই আওড়াতে আওড়াতে অনুত্তমা ওর সাদা চাদর পাতা খাটটার দিকে এগিয়ে গেল। আরে খাটটা কোথায় গেল? এই তো ছিল, সব ভ্যানিশ। নাকি অনুত্তমা নিজেই দুহাত দিয়ে নিজের অবস্থান দেখতে দেখতে বেশ হাসি পেল ওর। সত্যি সবাই কি বোকা, ওকে ঘিরে কি সব কথা বলে চলত, অথচ ওরা জানে না যাকে বলছে সে সামনে থেকেও নেই, ভ্যানিশ, যার অন্য নাম তো ম্যাজিক। হিং টিং ছট। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়, সৌভিকের সঙ্গে। শুনতে ভুলবেন না গান মুসাফির। টাটা।

শরতের রাত কিন্তু দারুণ রোমাঞ্চকর, কখনো আলোর রোশনাইতে ভরপুর মুহূর্ত, আবার কখনো নিশ্চুপ আলোহীন রাত। জানি না কেন শরতের রাতের মধ্যে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। শরতের রাত কখন যে আপনাকে হেমন্ত এবং হেমন্ত থেকে শীতের কাছে পৌঁছে দেবে সেটা আপনি টের পাবেন না, এবং শরতের রাতেও আপনার এমন কিছু অনুভূতি হবে যেগুলো খুব স্পেশাল। এরকম কোনো বিশেষ অনুভূতি থাকলে অবশ্যই আমাকে শেয়ার করুন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর +447503965712 তে। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শরতের রাত কিন্তু অনেক মেমোরি স্টোর করে রাখে, যাকে বলা যায় সিক্রেট কিপার। শরতে নানা রকম ফেস্টিভ্যাল থাকে এবং সেটার রাতগুলো দারুণ ইন্টারেস্টিং হয়, প্রিয় মানুষের সঙ্গে রাত জেগে ঠাকুর দেখা এবং প্রচুর মেমোরিজ ক্রিয়েট হওয়া। আছে নাকি আপনার এরকম কোনো বিশেষ মেমোরিজ যেটা আপনি চাইছেন আমার সঙ্গে শেয়ার করতে? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, মন যখন নিরুদ্দেশ। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। একজন বিশেষ মানুষ, তার বিশেষ মানুষ তিনি একটা মেসেজ আমাকে পাঠিয়েছেন এবং সেই তিনি তার নাম নিতে বারণ করেছেন। তিনি বলছেন, সত্যি শরতের রাত ভীষণ মেমোরেবল হয়। সালটা 2015, তার প্রিয় মানুষ সে কর্মসূত্রে বিদেশে থাকে এবং সেখান থেকে পুজোর সময় তাকে না জানিয়ে এসেছে, মানে সারপ্রাইজ দিয়েছে বেসিক্যালি। এবং সে তার কাজিনদের সঙ্গে ঘুরতে গেছিলো পুজো মণ্ডপে এবং হঠাৎ করেই তার কাজিনদের সাইড করে দেয় এবং হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়। মানে এই মুহূর্তটা ভাবলেই দারুণ ইন্টারেস্টিং লাগছে এটা। এবং সে আরও বলছে যে কাজিনরা নাকি ফাঁকতালে বাড়িও চলে গেছে, মানে বাড়ির কাছাকাছি ছিল তারা, এবং তারা দুজন সেই রাতটা, মানে সেই শরতের বিশেষ রাতটা অনেক পুজো মণ্ডপে ঠাকুর দেখে কাটিয়েছে এবং তার মনের মানুষ সেদিনকে তাকে মনের কথা জানিয়েছে এবং পুজোর পর যথারীতি বিদেশে ফিরে গেছে আবারও। কিন্তু এই যে মেমোরিজটা, এটা কিন্তু সারা জীবন অক্ষত তাদের কাছে আজও। আজ তারা সেটেল বাইরে, দুজনে একসঙ্গে থাকে এবং কোন দেশে রয়েছে একসঙ্গে

বিয়ে করে সেটাও জানাতে তারা অনিচ্ছুক। কিন্তু ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক, ভালোবাসা সময়ের সাথে সাথে এভাবেই এগিয়ে যাক এবং মেমোরিগুলো স্টোর হয়ে থাকুক প্রত্যেকটা মানুষের কাছে। শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। সত্যি আমাদের পছন্দের মানুষেরা যখন অদ্ভুতভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের কাছে এসে দাঁড়ায়, সেই মুহূর্তটা ভীষণ প্রেশিয়াস হয়। এবং শরতের রাত এরকম আরও প্রচুর মেমোরিজ স্টোর করে রাখুক, এরকম গল্প থাকলে আপনিও আমার সাথে শেয়ার করতে পারেন এবং কোনো একটা সময় আমি ডেফিনেটলি আপনার সেই মনের কোনো কথা এবং আপনার প্রিয় মানুষকে মেসেজ শেয়ার করব। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে ডট কমে।

0: সব বলতে চাই।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, শরতের রাতের কথা চিন্তা করলে মন কিন্তু একেবারে নিরুদ্দেশ হয়ে যায়, কারণ শরতে প্রচুর মেমোরিজ আমাদেরকে উপহার দিয়ে যায়। শরতের রাত আর এই শোটার মধ্যে মিল কোথায় বলুন তো? দুটোই হঠাৎ করে আসে, আর কীভাবে যে সময়টা কেটে যায় সেটা বুঝতেই পারি না। দেখতে দেখতে একটা ঘন্টার প্রায় শেষ এবং সময় বলছে আমাকে বিদায় নিতে। তাহলে আজ আসি, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

কাশুন্দির সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচড়কে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচড়ের পদ সেটা হলো এঁচড় চিংড়ি। এই এঁচড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

গানের উপরে ফিরে এলাম আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন radiobanglanet.com। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো, এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়, এমন কি কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না। কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়, তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ, সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়ে শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। শের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বেশ তো
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেটা, নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনে সব বাচ্চা ছেলে মেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা আমাদের বয়সী ছোট্টখাট্ট বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুর গুরুগুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

প্রেম অত্যন্ত একটি বিষম বস্তু, বুঝলেন? মানে প্রেম করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, কিন্তু একবার যদি লেঙ্গি খেয়ে যান তাহলে কিন্তু অনেক দিক দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় এরকম কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং চেনা পরিচিত লোকজন আছেন যাদের কি না রীতিমতন ব্রেকআপ হয়েছে। তো ব্রেকআপ অর্থাৎ যাবার বেলায় এক একজন কিন্তু এক এক রকমভাবে রেসপন্স করেন। আমি এরকম কয়েকজনকে জানি যারা কি না আফটার ব্রেকআপ তারা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেদের। আবার এরকম কয়েকজন আছেন যারা কি না ব্রেকআপের পরে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন। কয়েকজনকে তো আবার মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। কাজেই যাবার বেলায় এই আঘাতটা কে যে কীভাবে কন্ট্রোল করবেন, কে যে কিভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে যাবার বেলায় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

যাবার বেলায় কথা উঠলেই কিন্তু আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ে যায়। স্কুলের শেষ দিন, যেদিন কিনা আমাদের HS এর রেজাল্ট আউট হয়েছিল, সেই সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টাচে থাকব। যেরকম হয়, জীবন চলে গেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে আঁকা বাঁকা পথে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। এরকম নয় যে প্রত্যেকের সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট নেই, কিন্তু এটাও ঘটনা যে প্রত্যেকের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে কন্ট্যাক্টটা নেই। সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যাবার বেলায় অর্থাৎ স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছি, শেষ দিন, আমাদের হেড স্যারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সেই হেড স্যার যাকে কিনা আমরা প্রত্যেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম, আর সেই স্মৃতি আজও এতদিন পরেও অম্লান। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তা।

অনেকে বলেন যে কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা একদম সত্যি যে পৃথিবীতে শূন্য স্থান কিন্তু থাকে না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে যে আমাদের জীবন থেকে চলে যাবেন বা যারা আমাদের জীবন থেকে চলে যাবেন, যে শূন্য স্থানটা তৈরি হয় সেটা হয়তো কালের নিয়মে অন্যভাবে ভরাট হয়ে যায়, কিন্তু তারা থাকলে যেভাবে সে শূন্যস্থান ভরাট হতো সেটা সারা জীবনে আর কোনো দিন ভরাট হয় না। কাজেই যাবার বেলায় কিছু শূন্যস্থান তো তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছিলাম যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু ঘটনা ঘটে যখন কিনা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিংবা জীবন অন্য পথে চলে যায়। কখনো আমরা কারুর থেকে সরে যাই, কখনো আমাদের কেউ একদম একা করে দিয়ে চলে যান। তো এই যাবার বেলায় এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক গল্প আছে যেগুলো কি না সত্যি অনেক সময় রোমহর্ষক, অনেক সময় গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে যেরকমভাবে চলতে থাকে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

ঝরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত

হয়, ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায়, হো তবু সে সময় ঘড়ি

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই আজকের গান্দুরিয়ার আড্ডায় প্রত্যেক দিনের মতো গল্প থাকছে, আড্ডা থাকছে এবং ভালো ভালো গানও থাকছে। তাই জন্য ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আড্ডার সেই শুক্তি, আর অবশ্যই কানে রাখতে হবে radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobanglani.com এ আজকে এমন একটা শিল্প নিয়ে কথা বলবো যে শিল্পটা আমার মনে হয় হারিয়ে তো যায়নি, কিন্তু যতটা সম্ভব আমাদের উৎপাদন করা উচিত সেই ক্ষেত্রে উৎপাদনটা অনেক কারণে কমেছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। বিশ্বের মাপের দেশ এবং অর্থনৈতিকভাবে তাদের কি বলবো সম্পর্কগুলো ঠিক না, বা নানান জায়গায় নানান অশান্তির কারণে বা যে কোনো কারণেই হোক উৎপাদন হচ্ছে না এবং তার জন্য শিল্পে ব্যাঘাত ঘটছে। আর সেই শিল্পটাই হচ্ছে গালিচা শিল্প। পার্সিয়ান গালিচা ইরানের যে ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প, এবং সেই শিল্পে অনেক রকমভাবেই যতটা উৎপাদন করা উচিত সেইটা হচ্ছে না, তার ফলে শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এইসব কথা তো একটু সাইডে রেখে আমরা এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প সেটা নিয়ে কজনই জানি, সেই নিয়েই আজকের আড্ডা।

যদি প্রাচীন যে দেশগুলো বা উপমহাদেশগুলো তাদের গল্প শোনেন, তাহলে অবশ্যই সেখানে যদি ইরানের কথা থাকে, তাহলে কিন্তু ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটো শিল্পের নামই আমরা খুঁজে খুঁজে পাই। একটা হচ্ছে ইরানের কবিতা, আর একটা হচ্ছে ইরানের কার্পেট। এবং ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কার্পেট অর্থাৎ গালিচা শিল্প হয়, হাতে নিজের হাতে বুনে কার্পেট তৈরি করা হতো। এখন আমাদের ব্যস্ততার জীবনে নানান রকম মেশিনারি কার্পেট আমরা পাই বা মেশিন দ্বারা বোনা হয় সেই কার্পেটগুলো, কিন্তু সব সময়ের জন্য একটা শিল্প যখন সেটা হাতে বোনে করা হয় তার একটা কদরই আলাদা। আর ঠিক সেই জন্যই ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে ইরানে এই যে ঐতিহ্যবাহী শিল্পটা অর্থাৎ গালিচা শিল্প, সেই শিল্পেরও কোথাও গিয়ে ব্যাঘাত ঘটছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটু আগে বলছিলাম না, ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটি শিল্প খুবই ভাবে প্রসার করেছে, সেটা হচ্ছে একটি কবিতা, এই কবিতা এবং কার্পেট, অন্যটি কার্পেট। এবং কবিতা এবং কার্পেটের এই যে দুটো শিল্প পাশাপাশি রাখলে, একটি মধ্যে থেকে থাকলে, যেমন বোঝা যায় তাদের, অর্থাৎ ইরানের মানুষদের সৌন্দর্য ভাবনার কথা, তারা কিভাবে ভাবতেন, তারা কিভাবে কথা বলতেন, ঠিক যেমনটা, ঠিক সেই রকমই কার্পেট শিল্প আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের সৌখিনতার কথা, তাদের সৌন্দর্যের, মানে বস্তুর দিক থেকে তারা কতটা সৌন্দর্যপরায়ণ সেইটা কিন্তু বুঝিয়ে দেয়। এবং যদি আপনি কখনো ইরানে যান, ইরানির বাড়িতে মানে কোনো একটা ইরানি খুঁজে পাবেন না যাদের বাড়িতে কার্পেট বিছানো নেই। মানে তারা মনে করেন যে ঐতিহ্যবাহী শিল্পটা তাদের কিন্তু জীবনের একটা অঙ্গ। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, ইরানিরা তাদের বিছানা নরম করার জন্য কিন্তু চাদরের নিচে কার্পেট পাতো।

যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প যেটা ইরানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এবং ইরানের বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে। কোনো একটা শিল্প তো হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট কুটির শিল্প থেকে ঘর ঘরে যে শিল্পগুলো তৈরি হতো সেই শিল্পীরা সবাই মিলে অর্থাৎ সমষ্টিগতভাবে শিল্প বড় হয়। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এই শিল্প অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছে ইরানকে। তার পাশাপাশি আরেকটা কথাই বলবো যে ইরানের এই যে কার্পেট শিল্প তৈরি হয়েছিল যেই সময় সুতো আবিষ্কার হয়নি, সেই সময় গাছের ছাল বাকলকে নরম করে তার পরবর্তীকালে রেশমের বা পশুর যে চামড়া সেগুলো দিয়ে কিন্তু কার্পেট বুনন হতো। তারপরে আস্তে আস্তে সুতো আবিষ্কার হয়ে যাওয়ার পর যখন আমরা কি বলে পশমের সুতো বা হচ্ছে একটু উলের মতো মোটা ধরনের সুতো দিয়ে কার্পেট বোনা তৈরি হলো, তার মানে বুঝতে পারছেন কতটা প্রাচীন। এবং এই শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় কার্পেটে, সেখানেও কিন্তু কোথাও গিয়ে আমরা প্রাচীন ইরানের ছাপ পাব। তো radiobanglani.com এরকমই কিছু আড্ডা দিলাম আজকে আপনার সঙ্গে। কেমন লাগলো আজকে গালিচার শিল্প প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না। radiobanglani.com মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন গান মুসাফির আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে। 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglane.com শুনছেন। আর আজকের আড্ডা একদম অন্যরকম, সবুজ তরচা। আমরা প্রত্যেকেই বাড়ির যে রং, সেই রঙের ব্যাপারে কিন্তু অনেকে খুব খুঁতখুঁতে, এবং সেই খুঁতখুঁতে ব্যাপারটাকে মাথায় রেখে দরজার কালার কী হবে, জানলার কালার কী হবে, কিংবা ঘরের প্রত্যেকটার ঘরের প্রত্যেকটার কালার কী হবে, সেই ব্যাপারে আমরা ভীষণ সচেতন। আবার কেউ কেউ রঙকে, মানে এই যে রঙিন একটা ব্যাপারকে মেনটেন করে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাবনা ফুটিয়ে তোলেন। আবার কেউ কেউ সেই রঙের মধ্যে আবার আলপনা আঁকেন, কেউ হয়তো ফটো লাগান। তো এইভাবে যে ব্যাপারটা আমাদের মনকে সুন্দর করে তোলে, আমাদের চোখকে সুন্দর করে তোলে, আমাদের দেখতে আরও ভালো লাগে, সেইভাবে কিন্তু এক একজন আমরা এক একভাবে সাজাই। কিন্তু আজকের আড্ডা কেন সবুজ দরজা? আসলে বিভিন্ন কালারের দরজা, আমরা বেশিরভাগ দরজার কালার বেসিক্যালি যেটা আমরা দেখি প্রায়, সেটা হচ্ছে ওই কাঠের কালারটা। আর কাঠের কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার অবশ্যই থাকে। কিন্তু এই সব কালারকে ফেলে, সাদা বলুন, পিঙ্ক বলুন, কেউ কেউ দরজার কালার আবার হলুদও রাখেন, তো সেই সব ব্যাপারকে ফেলে কেন সবুজ? আজকের এই আড্ডা সেই নিয়ে। এবং সবুজের একটা মায়া, একটা অন্যরকম ভালো লাগা, যেটা একটা পুরনো আভিজাত্যকে বহন করে চলেছে দিনের পর দিন, বছর পর বছর। এবং এইভাবেই কিন্তু সেই একটা পুরনো আদল বা পুরনো একটা গন্ধ, সেটা কিন্তু রেখে গেছে সেই দরজাগুলো। আজকের আড্ডা সেই সবুজ দরজাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা দেবো আজকে সবুজ দরজা নিয়ে সংখ্যা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সবুজ দরজা নিয়ে। তো আমরা যারা জানি যে যেমন ধরুন ওই জয়পুরে পিঙ্ক সিটি, এবং সেই পিঙ্ক সিটি তাদের সেখানকার দরজাগুলোও কিন্তু কালার সম্পূর্ণ অন্যরকম, কখনো গোলাপি থাকে, কখনো সাদা থাকে, কখনো আরও অন্যান্য কালার হয়, কিন্তু সেখানে কখনো সবুজ দরজা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। ঠিক সেরকমভাবেই এই সবুজ দরজাকে পেতে গেলে একটু অন্যরকম কিছু জায়গা, যেমন উত্তর কলকাতার এমন কিছু জায়গা আছে যেখানে আজও কিন্তু এই সবুজ দরজার একটা চল আছে, মানে পুরো বাড়ির হয়তো কোথাও কোথাও কালার গোলাপি, কোথাও সবুজ, কোথাও সাদা, কিন্তু তার সঙ্গে মিলেমিশে আছে সবুজ দরজা। আর এই যে সবুজ দরজা, সেটা কিন্তু খুব একটা মেয়াদ একটা মানুষ ঢোকা তা তো কিন্তু নয়, এমন দরজা থাকে একসঙ্গে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে ঢুকতে পারে, এবং ওপরটাও মোটামুটি এই যে মাথার যে পোর্শনটা হয় সেটাও কিন্তু বেশ লম্বা, মানে 7 ফুট মানুষ 8 ফুট মানুষ একদম স্বাচ্ছন্দ্যে ঢুকে পড়তে পারে সেই দরজা দিয়ে, এবং অদ্ভুত বড় বড় তাদের এই হয়, আর গোল মতো কড়া লাগানো থাকে দরজার ঠিক মুখটাতে যেখানে অতিথি এলে সেই কড়াটা বাজায়। আজও কিন্তু এই রেওয়াজ আছে উত্তর কলকাতায়, এবং এই দরজা মানে অদ্ভুতভাবে এমন আকর্ষণীয় হয়ে যায় কোথাও কোথাও, কারোর কারোর ক্ষেত্রে এটা একটা সেলফি জোন তৈরি হয়ে যায়, আর সেই সেলফি জোন বেশ কিছু ভিউয়ার্সেরও দাবি রাখে। তো যাই হোক, আমাদের আজকের আড্ডা জারি থাকবে সবুজ দরজা নিয়ে, এরপর সবুজ দরজা নিয়ে একটা কথা বলবো, একটা গল্প।

সবুজ দরজার গল্প নিয়ে ফিরেলাম আমি শৌভিক। তো এভাবেই কিন্তু গল্প জমে ওঠে, এভাবেই সেলফি জোন তৈরি হয়, এভাবেই সেই দরজা সেই রং আজও দিনের পর দিন। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি, সেখানে দুর্গাপুজো হয়, এবং সেই দুর্গাপুজোর মুহূর্তে যখন আপনি কখনো যাবেন বা এমনি সময়ও যখন যাবেন, দেখবেন সেই দরজাগুলো, সবুজ দরজা, সেখানেও কিন্তু আছে। এবং যে যে ঘরগুলো তার প্রত্যেকটাতে কিন্তু সবুজ দরজা হয়ে দাঁড়িয়ে আছে, আর দেয়ালগুলো সাদা। আর অদ্ভুতভাবে এই দরজাটা একটা নস্টালজিক, একটা অদ্ভুত সময়কে বহন করে চলেছে। দিনের পর দিন বৃষ্টি ঝড় রোদ, তাতে যত খুশি সেই ব্যাপারটা চলুক না কেন, সে কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং টকটকে সবুজ হয়ে ধরা দিয়ে আছে আজও। এবং সেখানেই প্রতি মুহূর্তে গল্প জমে ওঠে। সেই দরজা খুললার অপেক্ষায় মানুষ পিলপিল করে ঢুকে পড়ে সেই শোভাবাজার রাজবাড়ি দর্শন করতে। আবার ভাবুন, সেই দরজা অপেক্ষা বন্ধ, যখন দরজা বন্ধ হয়ে যায়, সেটাও একটা করুণ একটা মুহূর্ত। কারণ দুর্গাপুজোর প্রতিটা মুহূর্ত এমন সুন্দরভাবে সেখানে সাজানো গোছানো থাকে, যখন ওই পুজোর এ থেকে বাড়ির কাজকর্ম শুরু হয়, ঠাকুর দালানে ঠাকুর তৈরি বা আরও যেসব কারুকার্য, সেগুলি যখন শুরু হওয়া থেকে রঙিন সাজে সেজে ওঠে, ঠিক সেই রঙিন সাজ ততদিন অবধি থাকে, এবং যখন ওই বিজয়া দশমীর দিন সেই সবুজ দরজা ঠাকুর চলে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, ভীষণই কষ্ট লাগে। সত্যিই তো, যেন আমরা এই খোলা উন্মুক্ত দরজা দিনের পর দিন দেখতে চাই, সেভাবেই খোলা পড়ে আছে। সত্যি তা তো হয় না, কোথাও না কোথাও একটা ব্যাপার থাকে, রক্ষণাবেক্ষণের ব্যাপার। আর সেই রক্ষণাবেক্ষণের ব্যাপারকে মাথায় রেখে কোথাও দরজা বন্ধ করতে হয়। তেমন লাইটটা জারি থাকবে, আর এই বন্ধ দরজার নেপথ্যে অনেক ইতিহাস জড়িয়ে থাকে। সেই ইতিহাস হয়তো এই দরজা ভেদ করে কত মানুষ ভেতরে ঢুকে পড়েছিলেন, বা কত মানুষ এই দরজার নিরিখে ভেতরে প্রবেশ করতে পারেন। আমাদের একটা জারি থাকবে, সঙ্গে

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো কেমন লাগছে আজকের এই আড্ডা? এই শো শেষের পর 4474-3965712 তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবং যারা ইমেল করেন gm@radiobanglanet.com-এও পাঠাতে ভুলবেন না কেমন লাগছে সবুজ দরজার কথা। আসলে এই সবুজ দরজাকে কেন্দ্র করে অনেক প্রেমও কোথাও কোথাও জমে ওঠে। ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল, যদি আমি বিবাহ করি তাহলে সেই সবুজ দরজাকে সাক্ষী রেখে আমি বিবাহ করব। তার ব্যাকগ্রাউন্ডটা যেন হয় একটা বড় সবুজ দরজা। কেন সবুজ দরজা? আর এই সবুজ দরজার সামনে তুমি তাহলে কী শাড়ি পরে থাকবে? লাল রঙের টুকটুকে বেনারসি, আর ওটাই হবে আমার সেলফি জোন, অন্যের জন্য ফটো, বা আমার জন্য সেদিনকার বিয়ের ব্যাকগ্রাউন্ড। তো এই কথা নিয়ে সেই খোঁজা হলো সবুজ দরজা, পাওয়া গেল এক বিরাট সবুজ দরজা, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোন এক বাড়িতে। এবং সেই দরজাকে সুন্দর করে আবারও রং করে এমন সুন্দর করে রাখা হলো মেয়েটির ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরজাটি ভেজানো কিন্তু তালাটি খোলা, এবং সেই তালাটি রাখা আছে মেয়েটির কাছে, মেয়েটির পাশে। আর সেই দরজার সামনে একটা সুন্দর চেয়ারে বসে আছেন সেই টুকটুকে লাল বেনারসি পরা কোণে। কথা রেখেছেন সে ছেলেটি, এবং বলেও ছিলেন যে সেই সবুজ দরজার সামনেই লাল টুকটুকে শাড়ি পরানো অবস্থাতেই তোমাকে আমি উপহার দেব লাল টুকটুকে একটি গোলাপ। আর সেদিন থেকেই সেই সবুজ দরজা তাদের জীবনের এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। আর আজও তাদের বয়স 80 ছুঁই ছুঁই। মেয়েটি যখন বলেছিল যে বিয়ের ব্যাকগ্রাউন্ডে সবুজ দরজা থাকবে, ছেলেটির পছন্দ ছিল আমি একটি বাড়ি করব আর যে বাড়ির দরজা থাকবে এইরকমই একটি সবুজ দরজা। এবং তার এই যে তালাটি, সেটি আজীবনের জন্য খোলাই থাকবে, তার চাবি থাকবে তার আঁচলে। জমে উঠেছিল সেই গল্প, আর জমে গিয়েছিল সেই মুহূর্তটা। এভাবেই সাক্ষী থাকে সবুজ দরজা মনের অন্যায়। দেখুন ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌফিক, আর আজ আড্ডা চলছে সবুজ দরজা। সবুজ দরজা, সবুজ মানেই এক সুন্দর সতেজ কোমল একটা রং, আর যে রং দেখে আমাদের চোখ শান্তি পায়, ভালো থাকে। কথা হয়েছিল সেই মেয়েটি যখন বিবাহ মুহূর্তে এই যে পানের ব্যাপারটা থাকে না, আবরণ, সেই পানের আবরণের মধ্যে যে পানটি থাকবে সেই পানটির এত সুন্দর কারুকার্য করা থাকবে যাতে পানটি একটি দরজা মতো করা হয়, আর সেই দরজার পাতাটা একটু সরালেই দেখা যাবে ওপার থেকে সেই বরের ছবিটা বা মুখটা, আর সেখানেই হবে তাদের প্রথম শুভদৃষ্টি। হয়েছিল কিন্তু সেই পানের মতো ব্যাপারটাকে রেখে পানের ওপর কারুকার্য করা হয়েছিল সবুজ দরজা, আর সেই সবুজ দরজাকে কেন্দ্র করে তার সামনে দিয়ে চোখ রেখে তাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছিল। আসলে জীবনের দরজা এভাবেই খোলা থাকে একে অপরের জন্য। আমি তোমাকে ডাক পাঠালাম, দরজা খুলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমার ও বন্ধু আমার। এইভাবেই জমে উঠেছিল প্রথম যাত্রাপথ বিবাহের দিনে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর আপনিও যদি এরকম কোনো একটা বিয়ের সাক্ষী করতে চান নিজেকে, তাহলে হতেই পারে পানের মধ্যে সুন্দর করে দরজার একটা নকশা, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে এরকম একটা বড় সবুজ দরজা, আর তার সামনে অবশ্যই সেই তালাটা যেটা খোলা অবস্থায়, আর ঠিক তার দরজার দুপাশে থাকুক সুন্দর সুসজ্জিত কিছু ফুল, তাই তার জমে উঠবে যুগল প্রেমে তুমি আমি, যুগল প্রেমে দরজা। দরজারও যেমন দুটো থাকে, ঠিক সেরকম পুরুষ এবং নারী মিলেমিশে এক একার হয়ে গেল, যুগল প্রেমে জমে থাকুক, আর এভাবেই মিশে থাকুক সবুজ দরজা। টাটা, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। ভালো থাকুন।

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদকে নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন। অ্যানির সঙ্গে রং বেরং ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে, এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যে মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন। তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712 তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায় শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যে রকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল

0: সুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
1: What? Yes.

0: 别了，哎，家老婆啊，饮下的香槟。
1: আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

করতে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই কার্যকরী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা নানা রকমের কাজ করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানে আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারা দিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যেই কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং তারপর যখন আমরা পরপর কাজগুলোকে আমরা করে নিতে পারবো, তাহলে দেখব যে আমাদের এই যে মানসিক চাপ, সেটা আমরা অনেকটা কমাতে পেরেছি। আমাদের এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে আমাদের আড্ডা চলছে, সেটা তো জারি থাকবে। তবে এখন চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো পপকর্নে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো, সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে, এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায়, তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র‍্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকেই। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি, বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলো ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

দুজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেটা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে এক কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনে সব বাচ্চা ছেলেমেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা আমাদের বয়সী ছোট্টখাট্ট বাচ্চারা ছিলাম, তারা প্রত্যেকেই একটা ব্যাপার রীতিমতো নজরে রাখতাম যে তারা যখন যাবেন আশেপাশে ঘুরঘুরু ঘুরঘুর করতাম। তার কারণ কিছুই নয়, তারা যাওয়ার সময় খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যেতেন আর কি, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনার সঙ্গে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

প্রেম অত্যন্ত একটি বিষম বস্তু, বুঝলেন? মানে প্রেম করা শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, কিন্তু একবার যদি লেঙ্গি খেয়ে যান তাহলে কিন্তু অনেক দিক দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় এরকম কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এবং চেনা পরিচিত লোকজন আছেন যাদের কি না রীতিমতন ব্রেকআপ হয়েছে। তো ব্রেকআপ অর্থাৎ যাবার বেলায় এক একজন কিন্তু এক এক রকমভাবে রেসপন্স করেন। আমি এরকম কয়েকজনকে জানি যারা কি না আফটার ব্রেকআপ তারা একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নিজেদের। আবার এরকম কয়েকজন আছেন যারা কি না ব্রেকআপের পরে একদম তলানিতে গিয়ে ঠেকেছেন। কয়েকজনকে তো আবার মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল। কাজেই যাবার বেলায় এই আঘাতটা কে যে কীভাবে কন্ট্রোল করবেন, কে যে কিভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে যাবার বেলায় নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

যাবার বেলায় কথা উঠলেই কিন্তু আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ে যায়, স্কুলের শেষ দিন, যেদিন কিনা আমাদের HS এর রেজাল্ট আউট হয়েছিল। সেই সময় আমরা প্রত্যেকেই প্রত্যেকে কথা দিয়েছিলাম যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে টাচে থাকব। যেরকম হয়, জীবন চলে গেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে আঁকা বাঁকা পথে আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি। এরকম নয় যে প্রত্যেকের সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট নেই, কিন্তু এটাও ঘটনা যে প্রত্যেকের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে কন্ট্যাক্টটা নেই। সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে যাবার বেলায় অর্থাৎ স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছি, শেষ দিন, আমাদের হেড স্যারের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সেই হেড স্যার যাকে কিনা আমরা প্রত্যেকে বাঘের মতন ভয় পেতাম, যাওয়ার সময় তার চোখে আমরা জল দেখেছিলাম, আর সেই স্মৃতি আজও এতদিন পরেও অম্লান। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

অনেকে বলেন যে কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটা একদম সত্যি যে পৃথিবীতে শূন্য স্থান কিন্তু থাকে না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি যে যে আমাদের জীবন থেকে চলে যাবেন বা যারা আমাদের জীবন থেকে চলে যাবেন, যে শূন্য স্থানটা তৈরি হয় সেটা হয়তো কালের নিয়মে অন্যভাবে ভরাট হয়ে যায়, কিন্তু তারা থাকলে যেভাবে সেই শূন্যস্থান ভরাট হতো সেটা সারা জীবনে আর কোনো দিন ভরাট হয় না। কাজেই যাবার বেলায় কিছু শূন্যস্থান তো তৈরি হয়ে যায়। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দিয়েছিলাম যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বেশ কিছু ঘটনা ঘটে যখন কিনা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিংবা জীবন অন্য পথে চলে যায়। কখনো আমরা কারুর থেকে সরে যাই, কখনো আমাদের কেউ একদম একা করে দিয়ে চলে যান। তো এই যাবার বেলায় এরকম অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক গল্প আছে যেগুলো কিনা সত্যি অনেক সময় রোমহর্ষক, অনেক সময় গায়ে কাঁটা দেয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে যেরকমভাবে চলতে থাকে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com. টাটা।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে, কুয়াশা যখন কত শত

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে কিন্তু এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই আজকের গান্দুরিয়ার আড্ডায় প্রত্যেক দিনের মতো গল্প থাকছে, আড্ডা থাকছে এবং ভালো ভালো গানও থাকছে। তাই জন্য ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষা করতে হবে আড্ডার সেই শুক্তি, আর অবশ্যই কানে রাখতে হবে radiobanglane.com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

radiobanglani.com এ আজকে এমন একটা শিল্প নিয়ে কথা বলবো যে শিল্পটা আমার মনে হয় হারিয়ে তো যায়নি, কিন্তু যতটা সম্ভব আমাদের উৎপাদন করা উচিত সেই ক্ষেত্রে উৎপাদনটা অনেক কারণে কমেছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। বিশ্বের মাপের দেশ এবং অর্থনৈতিকভাবে তাদের কি বলবো সম্পর্কগুলো ঠিক না, বা নানান জায়গায় নানান অশান্তির কারণে বা যে কোনো কারণেই হোক উৎপাদন হচ্ছে না এবং তার জন্য শিল্পে ব্যাঘাত ঘটছে। আর সেই শিল্পটাই হচ্ছে গালিচা শিল্প। পার্সিয়ান গালিচা, ইরানের যে ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প, এবং সেই শিল্পে অনেক রকমভাবেই যতটা উৎপাদন করা উচিত সেইটা হচ্ছে না, তার ফলে শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এইসব কথা তো একটু সাইডে রেখে আমরা এই যে ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা শিল্প সেটা নিয়ে কজনই জানি, সেই নিয়েই আজকের আড্ডা।

আপনি যদি প্রাচীন যে দেশগুলো বা উপমহাদেশগুলো তাদের গল্প শোনেন, তাহলে অবশ্যই সেখানে যদি ইরানের কথা থাকে, তাহলে কিন্তু ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটো শিল্পের নামই আমরা খুঁজে খুঁজে পাই। একটা হচ্ছে ইরানের কবিতা, আর একটা হচ্ছে ইরানের কার্পেট। এবং ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে কার্পেট অর্থাৎ গালিচা শিল্প হয়, হাতে নিজের হাতে বুনে কার্পেট তৈরি করা হতো। এখন

আমাদের ব্যস্ততার জীবনে নানান রকম মেশিনারি কার্পেট আমরা পাই বা মেশিন দ্বারা বোনা হয় সেই কার্পেটগুলো, কিন্তু সব সময়ের জন্য একটা শিল্প যখন সেটা হাতে বনে করা হয় তার একটা কদরই আলাদা। আর ঠিক সেই জন্যই ইরানের ঐতিহ্যবাহী শিল্প গালিচা কিন্তু বিশ্ববিখ্যাত। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে ইরানে এই যে ঐতিহ্যবাহী শিল্পটা অর্থাৎ গালিচা শিল্প, সেই শিল্পেরও কোথাও গিয়ে ব্যাঘাত ঘটছে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটু আগে বলছিলাম না, ইরানের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে দুটি শিল্প খুবই ভাবে প্রসার করেছে, সেটা হচ্ছে একটি কবিতা, এই কবিতা এবং কার্পেট, অন্যটি কার্পেট। এবং কবিতা এবং কার্পেটের এই যে দুটো শিল্প পাশাপাশি রাখলে, একটি মধ্যে থেকে থাকলে, যেমন বোঝা যায় তাদের, অর্থাৎ ইরানের মানুষদের সৌন্দর্য ভাবনার কথা, তারা কিভাবে ভাবতেন, তারা কিভাবে কথা বলতেন, ঠিক যেমনটা, ঠিক সেই রকমই কার্পেট শিল্প আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের সৌখিনতার কথা, তাদের সৌন্দর্যের, মানে বস্তুর দিক থেকে তারা কতটা সৌন্দর্য পরায়ণ সেইটা কিন্তু বুঝিয়ে দেয়। এবং যদি আপনি কখনো ইরানে যান, ইরানির বাড়িতে, মানে কোনো একটা ইরানি খুঁজে পাবেন না যাদের বাড়িতে কার্পেট বিছানো নেই। মানে তারা মনে করেন যে ঐতিহ্যবাহী শিল্পটা তাদের কিন্তু জীবনের একটা অঙ্গ। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলবো, ইরানিরা তাদের বিছানা নরম করার জন্য কিন্তু চাদরের নিচে কার্পেট পাঠাত।

ইরানের ঐতিহ্যবাহী শিল্প যেটা ইরানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, এবং ইরানের বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে। কোনো একটা শিল্প তো হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট কুটির শিল্প থেকে ঘর ঘরে যে শিল্পগুলো তৈরি হতো সেই শিল্পীরা সবাই মিলে অর্থাৎ সমষ্টিগতভাবে শিল্প বড় হয়। ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে এবং এই শিল্প অনেকটাই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে গেছে ইরানকে। তার পাশাপাশি আরেকটা কথাই বলবো যে ইরানের এই যে কার্পেট শিল্প তৈরি হয়েছিল যেই সময় সুতো আবিষ্কার হয়নি, সেই সময় গাছের ছাল বাকলকে নরম করে তার পরবর্তীকালে রেশমের বা পশুর যে চামড়া সেগুলো দিয়ে কিন্তু কার্পেট বুনন হতো। তারপরে আস্তে আস্তে সুতো আবিষ্কার হয়ে যাওয়ার পর যখন আমরা কি বলে পশমের সুতো বা হচ্ছে একটু উলের মতো মোটা ধরনের সুতো দিয়ে কার্পেট বোনা তৈরি হলো, তার মানে বুঝতে পারছেন কতটা প্রাচীন। এবং এই শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয় কার্পেটে, সেখানেও কিন্তু কোথাও গিয়ে আমরা প্রাচীন ইরানের ছাপ পাব। তো রেডিও বাংলানেই .com-এ এরকমই কিছু আড্ডা দিলাম আজকে আপনার সঙ্গে। কেমন লাগলো আজকে গালিচার শিল্প প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না রেডিও বাংলানেই .com। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, শুধুমাত্র সৌভিকের সঙ্গে। 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglane.com শুনছেন। আর আজকের আড্ডা একদম অন্যরকম, সবুজ দরজা। আমরা প্রত্যেকেই বাড়ির যে রং, সেই রঙের ব্যাপারে কিন্তু অনেকে খুব খুঁতখুঁতে, এবং সেই খুঁতখুঁতে ব্যাপারটাকে মাথায় রেখে দরজার কালার কী হবে, জানলার কালার কী হবে, কিংবা ঘরের প্রত্যেকটার ঘরের প্রত্যেকটার কালার কী হবে, সেই ব্যাপারে আমরা ভীষণ সচেতন। আবার কেউ কেউ রঙকে, মানে এই যে রঙিন একটা ব্যাপারকে মেনটেন করে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাবনা ফুটিয়ে তোলেন। আবার কেউ কেউ সেই রঙের মধ্যে আবার আলপনা আঁকেন, কেউ হয়তো ফটো লাগান। তো এইভাবে যে ব্যাপারটা আমাদের মনকে সুন্দর করে তোলে, আমাদের চোখকে সুন্দর করে তোলে, আমাদের দেখতে আরও ভালো লাগে, সেইভাবে কিন্তু এক একজন আমরা এক একভাবে সাজাই। কিন্তু আজকের আড্ডা কেন সবুজ দরজা? আসলে বিভিন্ন কালারের দরজা, আমরা বেশিরভাগ দরজার কালার বেসিক্যালি যেটা আমরা দেখি প্রায়, সেটা হচ্ছে ওই কাঠের কালারটা। আর কাঠের কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার অবশ্যই থাকে। কিন্তু এই সব কালারকে ফেলে, সাদা বলুন, পিঙ্ক বলুন, কেউ কেউ দরজার কালার আবার হলুদও রাখেন, তো সেই সব ব্যাপারকে ফেলে কেন সবুজ? আজকের এই আড্ডা সেই নিয়ে। এবং সবুজের একটা মায়া, একটা অন্যরকম ভালো লাগা, যেটা একটা পুরনো আভিজাত্যকে বহন করে চলেছে দিনের পর দিন, বছর পর বছর। এবং এইভাবেই কিন্তু সেই একটা পুরনো আদল বা পুরনো একটা গন্ধ, সেটা কিন্তু রেখে গেছে সেই দরজাগুলো। আজকের আড্ডা সেই সবুজ দরজাকে কেন্দ্র করে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চরপর ফিরে আসছি আর আড্ডা দেবো আজকে সবুজ দরজা নিয়ে। সংগীতা

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা সবুজ দরজা নিয়ে। তো আমরা যেটা জানি যে যেমন ধরুন ওই জয়পুরে পিঙ্ক সিটি, এবং সেই পিঙ্ক সিটি তাদের সেখানকার দরজাগুলোও কিন্তু কালার সম্পূর্ণ অন্যরকম, কখনো গোলাপি থাকে, কখনো সাদা থাকে, কখনো আরও অন্যান্য কালার হয়, কিন্তু সেখানে কখনো সবুজ দরজা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। ঠিক সেরকমভাবেই এই সবুজ দরজাকে পেতে গেলে একটি অন্যরকম কিছু জায়গা, যেমন উত্তর কলকাতার এমন কিছু জায়গা আছে যেখানে আজও কিন্তু এই সবুজ দরজার একটা চল আছে, মানে পুরো বাড়ির হয়তো কোথাও কোথাও কালার গোলাপি, কোথাও সবুজ, কোথাও সাদা, কিন্তু তার সঙ্গে মিলেমিশে আছে সবুজ দরজা। আর এই যে সবুজ দরজা, সেটা কিন্তু খুব একটা মেয়াদ একটা মানুষ ঢোকা তা তো নয়, এমন দরজা থাকে একসঙ্গে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে ঢুকতে পারে, এবং ওপরটাও মোটামুটি এই যে মাথার যে পোর্শনটা হয় সেটাও কিন্তু বেশ লম্বা, মানে 7 ফুট মানুষ, 8 ফুট মানুষ একদম স্বাচ্ছন্দ্যে ঢুকে পড়তে পারে সেই দরজা দিয়ে, এবং অদ্ভুত বড় বড় তাদের এ হয়, আর গোল মতো কড়া লাগানো থাকে দরজার ঠিক মুখটাতে, যেখানে অতিথি এলে সেই কড়াটা বাজায়। আজও কিন্তু এই রেওয়াজ আছে উত্তর কলকাতায়, এবং এই দরজা মানে অদ্ভুতভাবে এমন আকর্ষণীয় হয়ে যায় কোথাও কোথাও, কারোর কারোর ক্ষেত্রে এটা একটা সেলফি জোন তৈরি হয়ে যায়, আর সেই সেলফি জোন বেশ কিছু ভিউয়ার্সেরও দাবি রাখে। তো যাই হোক, আমাদের আজকের আড্ডা জারি থাকবে সবুজ দরজা নিয়ে, এরপর সবুজ দরজা নিয়ে একটা কথা বলবো, একটা গল্প।

সবুজ দরজার গল্প নিয়ে ফিরেলাম আমি শৌভিক। তো এভাবেই কিন্তু গল্প জমে ওঠে, এভাবেই সেলফি জোন তৈরি হয়।

এভাবেই সেই দরজা, সেই রং আজও দিনের পর দিন। উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি, সেখানে দুর্গাপুজো হয়। এবং সেই দুর্গাপুজোর মুহূর্তে যখন আপনি কখনো যাবেন বা এমনি সময়ও যখন যাবেন, দেখবেন সেই দরজাগুলো, সবুজ দরজা, সেখানেও কিন্তু আছে। এবং যে যে ঘরগুলো, তার প্রত্যেকটাতে কিন্তু সবুজ দরজা হয়ে দাঁড়িয়ে আছে আর দেয়ালগুলো সাদা। আর অদ্ভুতভাবে এই দরজাটা একটা নস্টালজিক, একটা অদ্ভুত সময়কে বহন করে চলেছে। দিনের পর দিন বৃষ্টি, ঝড়, রোদ, তাতে যত খুশি সেই ব্যাপারটা চলুক না কেন, সে কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছে এবং টকটকে সবুজ হয়ে ধরা দিয়ে আছে আজও। এবং সেখানেই প্রতি মুহূর্তে গল্প জমে ওঠে। সেই দরজা খুললার অপেক্ষায় মানুষ পিলপিল করে ঢুকে পড়ে সেই শোভাবাজার রাজবাড়ি দর্শন করতে। আবার ভাবুন, সেই দরজা অপেক্ষা বন্ধ, যখন দরজা বন্ধ হয়ে যায়, সেটাও একটা করুণ একটা মুহূর্ত। কারণ দুর্গাপূজার প্রতিটা মুহূর্ত এমন সুন্দরভাবে সেখানে সাজানো গোছানো থাকে, যখন ওই পুজোর এ থেকে বাড়ির কাজকর্ম শুরু হয়, ঠাকুর দালানে ঠাকুর তৈরি বা আরও যেসব কারুকার্য, সেগুলো যখন শুরু হওয়া থেকে রঙিন সাজে সেজে ওঠে, ঠিক সেই রঙিন সাজ ততদিন অবধি থাকে। এবং যখন ওই বিজয়া দশমীর দিন সেই সবুজ দরজা ঠাকুর চলে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, ভীষণই কষ্ট লাগে। সত্যি তো, যেন আমরা এই খোলা উন্মুক্ত দরজা দিনের পর দিন দেখতে চাই, সেভাবেই খোলা পড়ে আছে। সত্যি তা তো হয় না, কোথাও না কোথাও একটা ব্যাপার থাকে, রক্ষণাবেক্ষণের ব্যাপার। আর সেই রক্ষণাবেক্ষণের ব্যাপারকে মাথায় রেখে কোথাও দরজা বন্ধ করতে হয়, তখন লাইটটা জ্বালিয়ে থাকবে। আর এই বন্ধ দরজার নেপথ্যে অনেক ইতিহাস জড়িয়ে থাকে। সেই ইতিহাস হয়তো এই দরজা ভেদ করে কত মানুষ ভেতরে ঢুকে পড়েছিলেন বা কত মানুষ এই দরজার নিরিখে ভেতরে প্রবেশ করতে পারেননি। আমাদের একটা জারি থাকবে, সঙ্গে থাকবে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। তো কেমন লাগছে আজকের এই আড্ডা? এই শো শেষের পর 4474-3965712-তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এবং যারা ইমেল করেন gm@radiobanglanet.com-এও পাঠাতে ভুলবেন না কেমন লাগছে সবুজ দরজার কথা। আসলে এই সবুজ দরজাকে কেন্দ্র করে অনেক প্রেমও কোথাও কোথাও জমে ওঠে। ছেলেটি মেয়েটিকে কথা দিয়েছিল, যদি আমি বিবাহ করি তাহলে সেই সবুজ দরজাকে সাক্ষী রেখে আমি বিবাহ করব। তার ব্যাকগ্রাউন্ডটা যেন হয় একটা বড় সবুজ দরজা। কেন সবুজ দরজা? আর এই সবুজ দরজার সামনে তুমি তাহলে কী শাড়ি পরে থাকবে? লাল রঙের টুকটুকে বেনারসি, আর ওটাই হবে আমার সেলফি জোন, অন্যের জন্য ফটো, বা আমার জন্য সেদিনকার বিয়ের ব্যাকগ্রাউন্ড। তো এই কথা নিয়ে সেই খোঁজা হলো সবুজ দরজা, পাওয়া গেল এক বিরাট সবুজ দরজা, পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোনো এক বাড়িতে, এবং সেই দরজাকে সুন্দর করে আবারও রং করে এমন সুন্দর করে রাখা হলো মেয়েটির ব্যাকগ্রাউন্ডে, যেখানে দরজাটি ভেজানো কিন্তু তালাটি খোলা, এবং সেই তালাটি রাখা আছে মেয়েটির কাছে, মেয়েটির পাশে। আর সেই দরজার সামনে একটা সুন্দর চেয়ারে বসে আছেন সেই টুকটুকে লাল বেনারসি পরা কোণে। কথা রেখেছেন সেই ছেলেটি, এবং বলেও ছিলেন যে সেই সবুজ দরজার সামনেই লাল টুকটুকে শাড়ি পরানো অবস্থাতেই তোমাকে আমি উপহার দেব লাল টুকটুকে একটি গোলাপ। আর সেদিন থেকেই সেই সবুজ দরজা তাদের জীবনের এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। আর আজও তাদের বয়স 80 ছুঁই ছুঁই। মেয়েটি যখন বলেছিল যে বিয়ের ব্যাকগ্রাউন্ডে সবুজ দরজা থাকবে, ছেলেটির পছন্দ ছিল আমি একটি বাড়ি করব আর যে বাড়ির দরজা থাকবে এইরকমই একটি সবুজ দরজা, এবং তার এই যে তালাটি সেটি আজীবনের জন্য খোলাই থাকবে, তার চাবি থাকবে তার আঁচলে। জমে উঠেছিল সেই গল্প, আর জমে গিয়েছিল সেই মুহূর্তটা। এভাবেই সাক্ষী থাকে সবুজ দরজা মনের আন্যায়। থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌফিক, আর আজ আড্ডা চলছে সবুজ দরজা। সবুজ দরজা, সবুজ মানেই এক সুন্দর সতেজ কোমল একটা রং, আর যে রং দেখে আমাদের চোখ শান্তি পায়, ভালো থাকে। কথা হয়েছিল সেই মেয়েটি যখন বিবাহ মুহূর্তে এই যে পানের ব্যাপারটা থাকে না, আবরণ, সেই পানের আবরণের মধ্যে যে পানটি থাকবে সেই পানটির এত সুন্দর কারুকার্য করা থাকবে যাতে পানটি একটি দরজা মতো করা হয়, আর সেই দরজার পাতাটা একটু সরালেই দেখা যাবে ওপার থেকে সেই বরের ছবিটা বা মুখটা, আর সেখানেই হবে তাদের প্রথম শুভদৃষ্টি। হয়েছিল কিন্তু সেই পানের মতো ব্যাপারটাকে রেখে পানের ওপর কারুকার্য করা হয়েছিল সবুজ দরজা, আর সেই সবুজ দরজাকে কেন্দ্র করে তার সামনে দিয়ে চোখ রেখে তাদের শুভদৃষ্টি সম্পন্ন হয়েছিল। আসলে জীবনের দরজা এভাবেই খোলা থাকে একে অপরের জন্য। আমি তোমাকে ডাক পাঠালাম, দরজা খুলে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমারে ও বন্ধু আমার। এইভাবেই জমে উঠেছিল প্রথম যাত্রাপথ বিবাহের দিনে। আমাদের আড্ডা আছে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আর আপনিও যদি এরকম কোনো একটা বিয়ের সাক্ষী করতে চান নিজেকে, তাহলে হতেই পারে পানির মধ্যে সুন্দর করে দরজার একটা নকশা, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডেও থাকতে পারে এরকম একটা বড় সবুজ দরজা, আর তার সামনে, তার সামনে অবশ্যই সেই তালাটা যেটা খোলা অবস্থায়, আর ঠিক তার দরজার দুপাশে থাকুক সুন্দর সুসজ্জিত কিছু ফুল, তবেই তার জমে উঠবে যুগল প্রেমে তুমি আমি, যুগল প্রেমে দরজা। দরজারও যেমন দুটো থাকে, ঠিক সেরকম পুরুষ এবং নারী মিলেমিশে এক একার হয়ে গেল, যুগল প্রেমে জমে থাকুক, আর এভাবেই মিশে থাকুক সবুজ দরজা। টাটা, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না শৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা।

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদ কি নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন। অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে, এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যেই মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন। তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanei.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণগুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanei.com।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায় শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যে রকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারব। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: चला फोरा शैंपेन
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানে আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারাদিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যেই কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজগুলো করি, এবং তারপর যখন আমরা পরপর কাজগুলোকে আমরা করে নিতে পারবো, তাহলে দেখব যে আমাদের এই যে মানসিক চাপ, সেটা আমরা অনেকটা কমাতে পেরেছি। আমাদের এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে আমাদের আড্ডা চলছে, সেটা তো জারি থাকবে। তবে এখন চলুন শুনে নি গান, তারপর আবার ফিরবো পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো, সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে, এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায়, তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র‍্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকেই। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি, বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলোও ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসব আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরেলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকে খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanei.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanei.com।

স্ট্রেস, এই কথাটা আমরা এখন প্রায়ই শুনতে পাই। ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছেই আমরা শুনতে পাই যে তারা বলে থাকেন যে ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি। আসলে আমাদের এখন যে রকম জীবনযাত্রা, যেভাবে আমরা জীবন যাপন করি, তাতে আমরা আমাদের অজান্তেই নানা রকমের মানসিক চাপ নিয়ে থাকি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজকে এই যে মেন্টাল স্ট্রেস নিয়ে কথা বলছি, আসলে এখন এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপটা, যেটা এখন আমাদের জীবনের একটা অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই, যদি আমরা স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে নিয়মিত কিছু যদি অভ্যেস, সেই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনায়াসেই স্ট্রেসকে বলতে পারবো বাই বাই। কিন্তু সেই যে অভ্যেসগুলো, যেগুলো আমাদের প্রায় সকলেরই জানা, ওই আর একবার ঝালিয়ে নেওয়া। চলুন এখন আমরা পরপর তিনটে গান শুনে নিই, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য মেডিটেশন খুব ভালো উপায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু নিয়ম করে প্রতিদিন কিছুটা সময় মেডিটেশনের জন্য বরাদ্দ করা আর সেটা নিয়মিত করা, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর সেই জন্যই তো বারবার করে একটু মনে করিয়ে দেওয়া। এই মেডিটেশন মানসিক স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে। তাই প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা, সেখানে ঘরে বাইরে সব দিকে সমানভাবে তাল মিলিয়ে চলতে চলতে যখন আমরা একেবারে হাঁপিয়ে উঠি, আমাদের মন যখন একেবারে হাঁপিয়ে ওঠে, যখন একটু আমাদের মনের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা কি করব সেটা ভাবি, সেই সময় যদি আমরা একটু মেডিটেশন করে নিতে পারি, দিনে যে কোনো একটা সময়কে যদি আমরা মেডিটেশনের জন্য আমরা রাখি, সেই সময়টা, সেই যে কয়েকটা মিনিট যদি আমরা মেডিটেশন করি, তাহলে কিন্তু আমরা স্ট্রেসটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারব। তার সঙ্গে যেগুলো শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে, সেটাও কিন্তু আমাদের মনকে শান্ত করে, আমাদের মনের যে উত্তেজনা সেটা কমাতে সাহায্য করে। ডায়াফ্রামেটিক শ্বাস, পেটের শ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাসের মতো যে কৌশল, সেই কৌশলগুলোকে যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে মানসিক চাপ সেটা পরিচালনা করতে আমাদের সাহায্য করে। আমরা আমাদের আজকের এই যে স্ট্রেস নিয়ে আমাদের কথা হচ্ছে, সেই গল্প আড্ডা তো জারি থাকবেই, তবে এখন সময় হয়েছে গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: चला पोरा शैंपेन
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

স্ট্রেস দূর করতে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই কার্যকরী। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা নানা রকমের কাজ করি, ঘরে বাইরে সব কাজ সামলে আমরা একেবারে হাঁপিয়ে উঠি। আর সেখানে আমাদের এই যে নানা রকমের কাজ, একাধিক কাজ, আর সেখানেই কিন্তু আমরা অনেক সময় মানসিক চাপ অনুভব করি, আর সেখান থেকেই নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর সেই জন্যই আমরা চেষ্টা করি, আমরা যদি মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি বা দূরে রাখতে পারি, আর সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ জরুরি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে স্ট্রেস নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে টাইম ম্যানেজমেন্টের কথা। কারণ যখন অনেকগুলো কাজ আমাদের একসাথে করতে হয়, তখন আমাদের সময়টাকে একটু নির্ধারণ করে নিতে হবে। আমাদের যে কাজগুলো রয়েছে সারাদিনের মধ্যে, সেই কাজগুলোকে যদি আমরা আগে থেকেই, মানে আগের দিনই যদি আমরা একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, একটু ভেবে রাখি বা লিখে রাখি যে কাল আমাদের কি কি কাজ করতে হবে, আর তারপর সেই কাজগুলোকে আমরা আগে করব যে কাজগুলো বেশি

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ট্রেস নিয়ে। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের এই যে ব্যস্ততা, এই যে নানা রকমের কাজ, তাতে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, আর সেটার জন্য এক্সারসাইজ কিন্তু ভীষণ ভালো একটা স্ট্রেস রিলিভার। এতে এন্ডোরফিন বৃদ্ধি করে আমাদের মেজাজকে উন্নত করতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের উদ্বেগ, বিষণ্ণতার মতো যে মানসিক সমস্যাগুলো, সেগুলোকেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই জন্য মানসিক আমাদের যে চাপ, সেইটা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই বা কমাতে চাই, সেই জন্য যদি দিনে কমপক্ষে 30 মিনিট যদি আমরা এক্সারসাইজ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে সেটা কিন্তু আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করে। আর তার সঙ্গে অবশ্যই দরকার প্রচুর পরিমাণে ঘুম আর ভালো খাওয়া দাওয়া, কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভালো মতো স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, আর সেইভাবে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো, আমাদের যে উদ্যম সেটাও বাড়বে, এবং আমরা আমাদের কাজগুলোকেও ভালো করে করতে পারবো। আর তার সঙ্গে ঘুম, যেটা ভীষণ জরুরি, কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমানো যায়, তাহলেও কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আমরা রাখতে পারবো। সেই জন্য আমরা এই যে কথাগুলো বলছি সেগুলো আমরা সকলেই জানি, কিন্তু ওই যে নিয়মিত প্র্যাকটিস, সেই নিয়মিত করাটাই কিন্তু আমাদের ভালো থাকার চাবিকাঠি। চলুন আমরা এখন শুনে নিই পরপর দুটো গান, সেই মন ভালো করা পরপর দুটো গানের ওপারে ফিরছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

অপর দুটো গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছি, কারণ এখন আমরা কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের কথাটা প্রায়ই শুনতে পাই। প্রায় সকলেই বলে ভীষণ স্ট্রেসের মধ্যে আছি, কারণ ঘরে বাইরে সব রকমের কাজ এখন সবাইকে করতে হচ্ছে, তার সঙ্গে রয়েছে র‍্যাট রেস, আর সেখানে দৌড়তে হচ্ছে সবাইকে। তাই নানা রকমের কাজ আর তার সঙ্গে নানা রকমের চিন্তা আর চাপ, তার সঙ্গে সঙ্গে শুধু যে বড়দের ক্ষেত্রেই আমরা মেন্টাল স্ট্রেস দেখতে পাই তাই নয়, ছোটদের মধ্যেও কিন্তু এখন ভীষণভাবে মানসিক চাপ বা এই রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তাই ছোট বড় নির্বিশেষে সকলেই যারা মনে করছেন যে মানসিক চাপ অনুভব করছেন, যাতে সেই সমস্যাটা অনেকটা বড় না হয়ে যায়, তার আগে যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব। আর সেই জন্য এই যে নিয়মিত কিছু স্বাস্থ্যকর যে আমাদের অভ্যেসগুলো, সেগুলো আমরা যেগুলো সবাই জানি, বারবার করে সেগুলো আমরা বলি, তারপরেও আমরা কিন্তু নিয়মিত সেটা অনেক সময় করে উঠতে পারি না। তাই এগুলো যদি আমাদের প্রতিদিনের রুটিনে আমরা একেবারে বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকব, নিজে ভালো থাকব, আমাদের পাশের মানুষগুলো ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। চলে আসবো আমি অনামিকা আমাদের পপকর্নের আড্ডা নিয়ে, আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য মন ভালো করা একটি গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লো আজকাল হাম তুম, রেসিদার একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
5: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

একটা গানের কথা বারবার মনে পড়ছে আজকে আমাদের আড্ডাটা শুরু করার আগে। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তবে যাবার বেলায় যে শুধুমাত্র কান্নাকাটি হবে তা কিন্তু নয়, যাবার বেলায় আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার হয়। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেটা, নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করবো একটা রিভার্স ডাইরেকশনের ব্যাপার, অর্থাৎ যাবার বেলায়। যাবার বেলায় এরকম অনেক কিছু হয়, অনেক ঘটনা হয়, অনেক বলতে গেলে কেচ্ছা পর্যন্ত হয় আর কি, যেগুলো কি না এক কথায় অনবদ্য। তো সেরকমই কিছু অনবদ্য গল্পের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো যাবার বেলার কথা বললেই কিন্তু আমার সেই ছোট্টবেলাটার কথা মনে পড়ে যায়, যখন কিনা আমাদের বাড়িতে দূর দূরান্ত থেকে কিছু আত্মীয় স্বজন আসতেন। তবে ব্যাপারটা শুধুমাত্র আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার জেনারেশনে সব বাচ্চা ছেলেমেয়েই কিন্তু ব্যাপারটা ফেস করেছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে যাবার বেলায় কিছু ঘটনা নিয়ে। তো যে কথা বলছিলাম যে যখন ছোট ছিলাম তখন দূর দূরান্ত থেকে কয়েকজন আত্মীয় স্বজন রেগুলারলি আমাদের বাড়িতে আসতেন, কয়েকদিন কাটিয়েও যেতেন। কিন্তু যাবার বেলায় আমরা যারা